দেশে ভিটে গুর অঙ্গ লিখিতে কুমারে গুর তিজি পিঢ়ি বিচারিয়া ক্যা হাথ কে নামে যায়।